ওলাগে জান জিমুলপসি আছুগি লাপটজি লিগেও জিকছেন নান জুই নানা জিমা জিমুকে জেন চান্তো কাপসি নানান কান নি বুই বা ইয়া তমা নিউসি ও ইয়া মি জুমজে নিয়ে সুয়াও জিগে আ নানান লে কান নি বুচি